হেউকং হিতুমায় হাস গোথে বেহেট্টুমায় বোডং আড়ালুমক রেয়কায় দুয়ালে মুড়ি মেহমান দারিগে মুদ্দতকি তিন্দুয়হে ইমাম খত্তাবি রহমাহুল্লাহ বিদাড়ুয়ে ফুরতম দুয়হুগা হাস গায়কমে মেহমানুন্না দেতেরে বেহেট্টুমে দেবণ আদি তিম্বণ দুয়হুগা এমিহেগ্গে আতুগা হুরি এচ্চকুং কান্দি হেদুমে আদবেগিং কায়ুলে এচ্চকব্বুরে ইতুরু নুকুরুমে তিন্দুয়হব্বুরে ইতুরু ওয়েজ্জে নামা এই সদকাতিকে ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বিদাড়ুয়েফাবে এমিহেগ্গে গাতাম মেহমানকু আতুওয়েজ্জে নামা মেহমানট্টকা ওয়া হাক্কুতাকেব্বেয়ে একাম ওয়ানী তিন দারাজা কাশে ওয়াজিবু মিম্বরকায় মুস্তাহাব্বু মিম্বরকায় সদকাতুগে গোতুগা দেবে মিম্বরকে ওয়াজিব মিম্বরকি রেয়কা দুয়ালে।

আমলটা কবুল করে বুম বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুম জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে هما اسورت کے سادوان ایت گا وحی کروی قل اللہ اعبد مخلص له دینی معنی کی کلیک فانو ویدال واشف اکلان کی بیان اہرن کے دین خلاص کو اہرن الکن قرانی ہما اکنی ماں اللہ شف ادی زمر سورت کا ماں اللہ وحی کر وافاوے فاعبد اللہ مخلص له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা একলাগ কিবায় আলকান কুরাবা শে ইনসানা গে বাহা আমল আদি মুদলুম কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গাহেদ মং আংগাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি باطل مگون ایک کی باویگن تیبے ماں اللہ کے کی بیان الکن خلاص کرا حالو اللہ کے کی بیان الکن کر مشا نماز قائم کر مشا زکات دینم منوی ایبا می ہونا امر نو ویو قیامت دوہون اللہ بدل کرن تے میھا اخلاص تل کما ایکو ہیو عمل کر من انگوا سورۃ الکہف گے ستے ک دیہون ایت کا وحی کر وفاوے فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنی کی تیبا میہن کرے کم میہ کنم ویس اللہ بدل کرمان امید کرنی نما ہیو عمل کرمتی دمیہن نوش کمیو ادی اللہ نگلکن کرمگا این افس فراتکا شریک نکراہوش کمیو

আদি ইমাম বেগমবা বয় খুখমগা নুয়ে থিবে থিমাম্মেং অল্লাহ শাই আখরদ দুহং ইমাম বেজ্জাই মুয়ে বুনা বয় খু মি সকুংগে থেরেমবে।

এউরেং হি খোরা গতুগা আল্লাহ হশায় ই মা বেগন থিবি বিহুন না এউরেং অলওয়ালানি এ এউরেং এ অলওয়ালানি এউরেঙ্গে আমিল্লা নফস তাকা খামগা মেনুইনুয়ে এউরেন না এখম বেশ নেঙ্গে নিয়ে

ফাহে তিয়াবা মিহুন নং এখন নুকুরবুনু নামা আদি তিয়াবা মিহুন নাকং হামা হিলা এখন থাকে নুমে কুরবেনতে এখন নুকুরবুনু নামা ফাহে তিয়াবা মিহুন নরকয়া বিরুয়েতবে রকা তেরু আসে এ নরকয়া কি মিহুন নাই হিল এগে দরুকম গাওয়া নরকয়ে এ নরক তৈয়ার কুরব্বা ফাওয়ানি কাফিরুন্নটকয়ে।

এউরেং হি খুরা গতুগা আল্লাহ হশাই ইমা বিগিন থিবি বিহুনা এউরেং অলওয়ালানি এ এউরেং এ অলওয়ালানি এউরেং গে আমিল্লা নফস তাক খমগা মেনুইনু এ এউরেন না এখম বেস নেগেনি এ

রিশ্বতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুলা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশ্বত দে মিহায়া দেগা হিফা মিহায়া আল্লাহ আনে লাফা রিশ্বতাকি একমুগে সবং মুজতম আগা ফিতুন ফাসাদ উফে দিগেন দা কামি রিশ্বতাকি মুদা হাকুনু গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুব্যাকমক ওয়াগিবেরু ম্যাং আল্লাহুয়ানি নুব্যাকান্ত ওয়াগিবেরি নুমং আমর কুরব্বাফা ম্যাং আল্লাহু সুরতুল মা ইদাগে দেবন আয়তুগা ওয়াহি কুরব্বাফাওয়া আয়তুগে মানা গাবে আদি হেউকান্ত কুড়ৌমা তকুয়াবেরি উমুগে মচ্চা তেব্যামি হুং একু আনিকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফবেরি উমা আদাবতেরি উমুগে মচ্চা তেব্যামি হুং একু আনিকং এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়া ইচ্ছে হুরমেতেরি কুরেগেম ওয়া ইচ্ছে এব্বেকু আনেব্বেকা মুদা হাকুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরবাফা এই হাকুনুং গতুগা হেদ কুরুম নুয়াত বেনুং কুরুম কামুগা বিয়েসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহি কুরবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতি বিগেমমে ফাফা রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্নাং নুদেশে রিশ্বতাকি এম্মে নুব্যাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগতুমাকম ওয়াতিয়ে রিশ্বত দে মিহায়া এ হিফা মিহাগে নুব্যাকং এভরি কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরব্বাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশ্বত দে মিহায়া রিশ্বত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলব্বতে।

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়ে দেখে ফাওয়া পড়েতি পার তাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগনুকে হামহিমে কামুগা রাইয়েতুংগে হাল বেল্লোমা নুকুমে মডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিংগে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কন্দিডারেতো
1: এই হামিকানি তারিখ ইবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতক এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতক হামিয়া পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহে কে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এঙ্গা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
1: দিবিরাচি কেডু
2: হায়াতগ সফাত নিউলুওয়ালমন তিলাওয়ানি কলা হুদুগে মনজরদকে
3: কুলাওয়মন্দনি দিরিউলুমগে আডিগুডন্তক কুরিমতিবি কোঞ্জমত
2: হিবরা কেত্তরিকমায়কু কামিয়াবিয় ফাসিলুমা কুরি দতুরু হায়াতু নামা
3: আজুমকি কোবাকং আমলুন দাকুয়াদিন তিরিহুরি মিসালতা
4: আডুসবা লেবুমা কোম্মে অঙ্গার দুহে গেহেন্দুরু আগ্গডি তিরিহুম রিপিট মুদদুয়া হুগেরে আগ্গডি তিরিহুগা আদি বুরাসে দুয়া হুগে মেন্দুরু একে জহায়রু
3: হামা একানি দিবেহি রাজ্যকে আডু
5: কোকো তেন তিহেং আবাদু নোহে তেতুবে পালা হিঙ্গা বলেছে খালা নুখেবি নুখেবি মিহা মুড়িং হিকিচ্ছেন
6: আলে দত্তা তেতু আহিতে নুবে গাহিতে বেসনুয়ে মিহা কাঙ্গে বোনা হি বেসনুয়ে আরে দেন কি নেং হা দানি
5: কোকো টিকমং হাল্লেং হোদামা
6: কিহিনে খুম গোতাকো আরে মি আরু আরু বালি বেচ্ছে
7: লাস নুকুরাবা আবহা ফারুয়া হোদ্দাবা
8: নফসানি দুলায়কম মে প্রোগ্রাম ওয়াজ ডিবে ফ্রন নং এহি হোতে বিদান নফসানি দুলায়কম
7: কমমে হনহির দু হই গেরে নুয়ে জহায়রু রিপিট হোম দু হই গেরে মিন্দম একে জহায়রু আদি বুদ দু হই গেরে মিন্দম দেগড় তিরি হুম
9: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড হামাইকানি দিবি রাজ্যে গড়ু
10: মেহার গড়ুম ফাস্ট কাডি 47 মিনিট ফান সার্ভিস সেকেন্ড মে দে রাজ্যে গড়ু দে রাজ্যে গড়ু গে মিরে কে কুরেং হরে বাই প্রোগ্রাম তাক বালালানা আলগুন মেং এমে আবাহ দেঙ্গেনিস্তেনি ইংরেজ পা খবর খবর ফ কুরিয়া গেন্দানি হিদায়েতু গ মগ প্রোগ্রাম হাগড়ি ব্যাগা মুসাফুম ফিলাওয়ালে মে প্রোগ্রাম গেনিস্তেন মে প্রোগ্রাম ফ হাতেচার গেনিস্তেনি দিহে পা খবর মেরে আশেজার দুনিয়াগে কালি মে প্রোগ্রাম গেনিস্তেন এফ ও আকাডি ব্যাগ গেনিস্তেন ফিগো সোনা মে প্রোগ্রাম নুয়ে জাহার মাদ্রাসা কুদিংগে গাড়ি প্রোগ্রাম গেনিস্তেন আদি এফ ও দিহেজার গেনিস্তেন সৌলিয়ুগে বগিচা দেন আগাডি ব্যাগ দেহগাডি ব্যাগ আলগন মেং হংহার মে প্রোগ্রাম গেনিস্তেন মে প্রোগ্রাম ফ মেরে কার জাহার গেনিস্তেন চুকু চুক মে প্রোগ্রাম আদি এফ ও বার জাহার খবর গাড়ি প্রোগ্রাম গেনিস্তেন মেরেগে নামাজ বগুতক বদালার মেরেগে মগরিব নামাজ বগুতওয়ানি হাগডি নওয়ার মিনিটকা ইশা নামাজ বগুতওয়ানি হাইগডি 32 মিনিটকা মৌসুম কুরিয়া লফা কুরা গোত বদালার কুরিয়াং ওই সার্ভিস কাডিরা রাজ্যগে মৌসুম কুরিয়া লফা কুরা গোত বেহগুত মৌসুম বেহ কৌমি দারাং হাম কুরা বাফা মৌলমাত কবলালার মুসং আমু গতে গরঙ্গলওয়ানে ওয়াজেহেনি হুলঙ্গু দেকুনা হুলঙ্গু গডিয়াকু তিমেলা তেরমেলা দিমিতক বার মিনুগা খান্ডুতং আদাগ বরক মডওয়ানে আদেলগন মেঙ্গে কুরেং হুরে প্রোগ্রাম তহুগা প্রোগ্রাম তকা কি কুরে দার অর্গন মেঙ্গে প্রোগ্রাম তকা বেহে বাই প্রমোশন ইশতার তবে সে বগে নিস্তে হেমা হাইজে হমা দেতে রেমে বগুত কল গড় অর্গন মেঙ্গে প্রোগ্রাম তকা বেহে বাই মৌলমাত কি কুরে দানা

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম কুরে এম হেও মি হাকি এনাগে উমর দিগু মুমায়কু এনাগে আমল ওয়েস রাঙ্গালু মি হায়
2: মে দেহরা জেগাডো হাইগাডি বা 30 মিনিট কা দেমি কেনস্তেনি মিরেকে ইশা নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: আছেন মিসা করেনি হুরমুজ কান্ডি এমা হুরমুজ কান্ডি মি লড়ু আর আহমেতি মিহার ইরান আহম হিভাট আহমেতি আমার গাছ আমেরিকা আহম ইন্দে জাস আগাম নি মিহাগুর আহম মকসদ হাসল করে নুদে মেগে এমা একম ফু বেদ মেটকা আমেরিকা বারগদ কমা ইরান গতি মিকম কুরমা মি বাহাকে আমান দিন আমেরিকা মা বারগদে মিগত বুনে ওয়ানতি কমেস ফরাতাক মিগে আসর কগ্গে কদ মাকেট লুই অন্নানে ইয়ে তো আগুত তিরিওয়ানে এমা এগুত দক্কা ওয়াহকে কম গিন ফরাত কুমরে নে কোন দেরন ওয়া মিগে মিসম ওয়াহকে বেদক্কা এন্ন মিস আমেরিকা ওয়াহত কুঙ্গে বেঙ্গে আমেরিকা কুরিন দিন ইনজার তাকা মিহার ওয়ার্তা মিহার বিবরণ ইতিমন্ন মি দিগু মুদত কমি তিবি ওয়াহকে কি কেত্রি কম গেমি তিবি কুরি গুন কুরি গুন আওহান নিম্মালা হঙ্গুরাম কুরি রুস বুনি কম বে মি ফাস্ত তো কামি কে মাতি লের দুবা দা নিমে ভেরি ভেরি ইয়ে তো একম হেন নু কান্ত দিমা বে এম আউম দন্ন ওয়াহকে কি আমেরিকা এবস মিগে হাগে গত কো মেতি হাম ওয়ারবড় ট্রপে গে তেরে ওয়াদি হাম মুলি মালিয়ারা মিগতরে নুকুমে বেন গতে বেসনি নুকুন নান ইরান বুনা গত এবসং ইরান হাত্তা শরত ইতুর কুরান মিহার বুনানি আমেরিকা সরহদ বেরু বেগেন নুনিয়া আদি ইরান বেনুয়া কান্তত ফুরিয়াম কুরম নুনিয়া দেন হুনোস কান্ডে নুস হুড়ুয়ান এম মিহা বারগ দেন ইরান ইনজার দেতি এগ নতিজায় গত মিবুনানি ইরান আমান দেশ ইরান মানে বাজে ফেম এই মিতেন ওয়াহ দিরান ওয়া মেগেন দক্কা ওয়াহ কানেক কুরম মি মার্কেট আসর কুরম মেগেন দক্কা ওয়াহ
1: জাবাদ বারবড় শুকরিয়া গে তো হিসা কলি মাউলমাত ಅನ್ವೇದಿಗೆ ದುನಿಯ ಕಳಿಗೆ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಅಮಿ ಬಲಾಲಿ ಅಮೆರಿಕಾಗೆ ಕಾಯರು ಕಾನೂನಿ ಹಂಗುರಾಮ ಮೆದು ಖಂಡಾಲ ಮಂಗೆ ಬಸ್ವಿ ಮುದ್ದತು ಹಾಮವೊಂಗ್ ಮಿ ಮೌಲುವ ಮುಹಿಮು ಮೌಲು ಮಾತಕ್ಕೆ ಲಿಬುನ್ ಕಮ್ಗೆ ಉಮೀದ್ ಕಾವಾಕಿ ವಲಾನಂಗ್ ವಸ್ಸಲಾಮಲೈಕುಂ.

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মিদিবিহরাজ্যগণ হাতরুগড়ি সালিস আমিনিট গমিগিনিস্তেনি মিরেগ ফাতিস নামাদ ওয়া গুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া